চুনরি সম্ভাল করে উড়ি চলি যায় রে। চুনরি সম্ভাল করে উড়ি চলি যায় রে, মার না দে জান্ত কহি নজর কোই হা। চুনরি সম্ভাল